0: Have a nice day.
1: শ্রোতা বন্ধু আপনার পুনরায় স্বাগত করছি আমার কার্যক্রম পরিসরকে। কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্রের প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডের 106.6 মেগাহার্জ যোগে। সময় বর্তমান সকাল 8:31 আসুন শুনিবা কতটি হিন্দি কথাচিত্র রেখিত।
2: নমস্কার শ্রোতা বন্ধু, ফোন ইন কার্যক্রম হ্যালো স্বাস্থ্য পাই কথাটিয়ে

0: অবস্থার প্রারম্ভিক প্রক্রিয়া গ্রহণ করা তার পক্ষে কষ্টকর হয়ে পড়ে। কারণ কৈশোর অবস্থা পিলার মন, শরীর, বিচারধারা, সমস্যা গ্রহণ ও সমাধান, আচার ব্যবহার আদি উপরে প্রভাব পকাই থাকে। তেমন এই সময় মাটির বহু গুরুদায়িত্ব রয়েছে। আপনার এই যে প্রশ্ন, মা হিসাবে মু কিপরি এহা গোটে কিশোরী কন্যা বুঝাই পারিবি, এটা এক ব্যাপক আর কষ্টকর প্রশ্ন। এহা কেবল মো পাই নুহ, মু ভাবছি এহা সবু মা মানক প্রযোজ্য। প্রথমত মাটিয়ে গোটিয়ে সন্তানের ভালো বন্ধুটিয়ে। জনে কিশোর অবস্থা প্রাপ্ত হলে সন্তানটির গোড় খসার বহুত ভয় থাকে। এণু মাটিয়ে প্রথমে তা কন্যার ভালো বন্ধুটিয়ে হওয়া আবশ্যক। কারণ এই সময়ের তার মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণর পরিবর্তন ঘটুবার সে তার মনর ভাববেগ প্রকাশ করা সাথীটি খোঁজে। সে পুয় হো অবা ঝিও, সমস্ত এ সময়ের সাথীটি আবশ্যকতা পড়ে। তার বয়সর অপরিপক্ পিলা যে সমস্যা গ্রহণ, চিন্তন আর সমাধানর ক্ষমতা দুর্বল থাকে, ফলরে কিশোরীটি বিপথগামী হয়ে। দ্বিতীয়ত কিশোর অবস্থার কিশোরীর চালিচলন, রীতিনীতি, খাদ্যপেয় পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে মা হিসাবে মু হেউ বা অন্য মা মানে যত্নবান হওয়া আবশ্যক। তৃতীয়ত তার বেশপোষাক উপরে ধ্যান দেওয়া আবশ্যক। কারণ কৈশোর অবস্থার কিশোরীটিয়ে স্বপ্ন দেখিবা আরম্ভ করে দিয়ে, যুবপিঢ়ি অনুকরণ করে। তেমন সমসাময়িক সাংসাথীক চালিচলন সহজে আপণাই নিয়ে। বর্তমান সময়ের এই বেশপোষাক কিশোরী মানুষ বেশি বিপথগামী করাছি। কারণ এ সময়ের বিপরীত লিঙ্গ প্রতি পিলা মানে আকৃষ্ট হুম। তেমন মাটিয়ে কিশোরী কন্যা প্রতি বহুত সাবধান হওয়া পড়ে, তাকে ভাল বাটরে নেওয়া সকারাৎমক ভাবে প্রযত্ন করা আবশ্যক।
1: ম্যাডাম, দুনিয়ার মুখ্য স্রোতরে যদি আমি সামিল হওয়া বা আমার ছুঁ মানুষ সামিল করাইবা তবে তো সেমানকু আমি ঘরে অটকাই পারিবানি না। কেমিতি বুঝাইবা যে ঝিও মানুষ সেমানে নিজে কেমি বাহারে নিজকে সুরক্ষিত রাখিপারবে?
0: দেখন্তু, আজিকাল হেলা প্রযুক্তি বিদ্যার যুগ। এ বিরাট বড় পৃথিবীটা তা দ্বারা সংকুচিত হওয়া লাগিছে। জ্ঞান বিজ্ঞানর যাত্রারে আমি সমস্ত সামিল হয়ে দুনিয়ার মুখ্য স্রোতরে মিশিবা আমার মূল লক্ষ্য হয়েছি। সেইপা বর্তমান কম্পুটর, ল্যাপটপ, মোবাইল আদির আবশ্যক পড়ুছি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, মেসেঞ্জর আদির বহুল ব্যবহার হচ্ছে। পুঁ কিশোরী কন্যাটিয়ে বাহারক পাঠ পড়া যাচ্ছি বহু দূর, তেমন তার নিরাপত্তা এক বিরাট প্রশ্নবাচী হচ্ছে। এই পরিস্থিতি আমি কৈশোর অবস্থায় হি এসব প্রতি পিলাটি সাবধান করা আবশ্যক, বুঝাই সুঝাই তাকে সচেতন করা আবশ্যক। প্রত্যেক জিনিস যেপরি সে বাপা মা সেয়ার করে পারিব সেইপা তাকে বন্ধুত্বপূর্ণ ব্যবহার দেখাইবা আবশ্যক। তাছাড়া তাকে প্রত্যেক কথায় চিড়চিড়ি ন হয়ে, বিরক্ত ন হয়ে অভয় বাণী দেওয়া আবশ্যক। তার ভালমন্দ দিগ উপরে পুঙ্খানুপুঙ্খ ভাবে আলোচনা করা আবশ্যক।
1: ম্যাডাম, আজির দুনিয়ারে আমি যেতে আধুনিকতা আড়ক গতি করুছে, পাশ্চাত্য পোশাক বা পাশ্চাত্য রঙঢঙ্গ যেমিতিকি বার্থডে পার্টি, নিউ ইয়ার পার্টি আদি পার্টিকু যা, শালীনতা বিহীন পোশাক পিঁধা, এসব আজির গোটে ফ্যাশন হয়ে গেল। আউ সেথির হই অনেক অসুবিধার সম্মুখীন হুম ঝিউমানে। এ বিষয়ক নেই আপনার মত কণ?
0: দেখুন, আমার তো পরিবেশ আর পরিস্থিতি বদলুছি। আমি কেমিতি ঝিউমানক বাহারক যাওয়াকু মনা করিবা? আমি বর্তমান একবিংশ শতাব্দীরে পাদ থাপিছন্তি, তেনু

0: আকাশবাণী ব্রহ্মপুর সুরন্ত সন্ধ্যা তুলসীদাস বিরচিত শ্রীরামচরিত মানসের ১৭তম খণ্ড।
1: এপিসোড ৭০।

এটা কার্যক্রম শুনে তোলে আকাশবাণী কটক কেন্দ্রর আকাশবাণী ব্রহ্মপুর সময় বর্তমান সন্ধ্যা 7টা কার্যক্রম প্রসারিত হচ্ছে মেন্টস 6.6 মেগাহার্জে শ্রোতা মধ্যে প্রচার করছে কতটি উড়ে কথা চিত্রটি গীত।

0: ড্রাগন ফ্রুট উৎপাদন করন্তু বা চাষ করন্তু, লক্ষ্যপতি হুয়ন্তু।
1: নিশ্চিত লক্ষ্য নুহ, বহুত অধিকা লক্ষ্য করন্তু। আৰু আপুনি জানি খুশি হবে, আমি এই 2 বছৰ ভিতৰে ড্রাগন ফ্রুট চাষী মানুহ মধ্যে যোগাইবা আৰম্ভ কৰিছো। তাৰ চাৰা যেকোনো চাষী ভাই যদি তাকে ব্যৱসায়িক ভিতৰে 50-60টা নি কৰিবাক চাহুচান্তি, তাহলে আমি তাকে মধ্য সহায়তা কৰিম। এইটা আমাৰ উদ্দেশ্য ৰহিছে। আপোনাৰ এমকে ভাই মুখ্যমন্ত্ৰী কৃষি উদ্যোগ যোজনাৰে মধ্য ড্ৰাগন ফ্ৰুট নেকি চাষ কৰি পাৰিবি, চৰকাৰক সেই সুবিধা আছে।
0: নুয়া চাষী জনে তাৰ কোন সাবচিডি আপোনাৰ ৰখা?
1: সাবচিডি আছে, সেটা ৰাজ্য চৰকাৰৰ উদ্যান বিভাগ সৈতে কণ্টাক্ট কৰে। আপোনাৰ 40%ৰ 50% মহিলাক পাই 50% এই সব আছে। আপোনাৰ চাইলে বাকেবল স্কিমৰে ব্যাংক ঋণ আনি মধ্য কৰি পাৰিবি, কিন্তু এই চাষৰে খৰচ বহুত কম। আপোনাৰ নিজে চাইলে মধ্য কৰি পাৰিবি। যো চাষী ভাই মানকৰ পোখৰী আছে, পোখৰী হিডৰে মধ্য তাকো আৰম্ভ কৰি দি পাৰে, কিছু অসুবিধা নাই। কৃষি বিজ্ঞান কেন্দ্র ব্রহ্মপুর পাখে, যেটা ভৈরবী পীঠ পাখে অছি,
0: আমার
1: গোলন্থরা ঠারে, সেটিকি যাইকি আমার এবে মধ্য চারা সফিসিয়েন্ট ভাবে অছি। আপনার চাষী ভাই মানে গলে তাকে সংগ্রহ করি এবং আনকি লগাই পারে।
0: মানে যে ফলটা আমি বিভিন্ন প্রকার বড় বড় শহরে দেখি আসতুলু, যেটা রায়পুর ভলিকা জায়গা বা দিল্লি আমার কলকাতা ভলিকা, এমনি বড় বড় সিটিরে আমি দেখি আসতুলু। সেটা আমি নুয়া
1: নুয়া,
0: আমার চাষী মানুষ মধ্যে নুয়া, যাকে গঞ্জাম জেলার এই চাষ করা বা উৎপাদন করা আদায় করা এইটা আমি সম্পূর্ণ নুয়া।
1: আজ্ঞা,
0: যা হোক খুশি লাগলা স্যার, আপনার বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক কৌশল অনুসারে যে ড্রাগন ফ্রুট কু নুয়া রূপ দেই চাষী মানুষ পাখে পৌঁছাই পারছেন গঞ্জাম জেলার চাষী মানুষ পাখক, আউ ভারি খুশি লাগিলা। আকাশবাণী পরিবার তরফর, কৃষি সংসার তরফর আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। রইল আজ্ঞা, নমস্কার।
1: নমস্কার,
2: গলা বঢ়িয়া কথা হে, নুয়া কথা শুনা মিললা আজি, আউ বুঝিদেলে নুয়া চাষী যদি কি চাহিব বলে করলে জাণিদব সব কথা কই দিছন।
3: আপনি গীতটি শুনিনি কি?
2: হ্যাঁ সেইটা কহুথিলি পরা,
3: গীতটি এলে আজি সম্বলপুর গীতটি শুনিবা।
2: হ্যাঁ হ্যাঁ।

0: কুমার দাস, লিলি দাস, তারপরে সুবল সাহু হন্ডি বিজেপুর, তারপরে করণী সাহু বিজেপুর, রাধাকান্ত ভোই বিজেপুর, প্রভাকর নাগু পাত্র, আউ যেতকি শ্রোতা বন্ধু সমস্তঙ্কু এটা ডেডিকেট করি গীত শুনে দেবে।
1: নিশ্চিত করে
0: মঙ্গল করু যে আপনার এই প্রোগ্রাম অছি প্রণাম। এই আকারের সমস্যা ফুলনি প্রোগ্রাম গোটে হচ্ছে ডিপ্রেশনের গোটে মেডিসিন।
1: বহুত বহুত ধন্যবাদ আপন মানকর এই স্নেহটা সেইথি যোগরু হে এই কার্যক্রম সব চলিছে।
0: মানে এই তো গুলে গুলে যেন খুশিটা মিছি ম্যাডাম এটা আপন মানে জানি পারি নি পই পারে কিন্তু আমি শ্রোতা বন্ধু মানে আমি জানি পারু
1: আপন মানকর সহিত যেতবে আমি কথা হউ না যেতবে আপন মানে নিজ মন কথা কহন্তি যে গাঁ কথা কহন্তি সেতবে বহুত ভালো লাগে লাগে যে যেমতি গোটে পরিবার আমি সমস্ত সদস্য। তাহলে আপনকো পছন্দের গীতটি শুনি দউছু।
0: ধন্যবাদ ধন্যবাদ
1: নমস্কার আগে।